শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 6 আগস্ট বৃহস্পতিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট গত সপ্তাহে মুদ্রাবাজারে যুক্তরাষ্ট্র জাপানের যৌথ হস্তক্ষেপ নিয়ে মঙ্গলবার এনএইচকের সাথে কথা বলেছেন। এটাকে তিনি দ্বিপাক্ষিক জোটের এক প্রতীক হিসেবে বর্ণনা করেন। এই হস্তক্ষেপের ফলে ডলারের বিপরীতে জাপানি মুদ্রার দাম 5 ইয়েনেরও বেশি বৃদ্ধি পায়। বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র তার ঘনিষ্ঠ জাপানি মিত্রের সাথে হাত মিলিয়ে এরকম দেখাতে চেয়েছে যে আমরা মনে করি তাকাইচি সরকারের সঠিক নীতিমালা দীর্ঘমেয়াদে ইয়েনকে শক্তিশালী করতে সাহায্য করবে। তিনি বলেন, অতিরিক্ত অস্থিরতা এবং ইয়েনের অন্যায্য মূল্যায়ন এশিয়া ও বিশ্ব অর্থনীতির ক্ষতি করতে পারে। তিনি আরও বলেন, জাপানে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার আংশিক কারণ হচ্ছে দুর্বল ইয়েন। বেসেন্ট বলেন, জ্বালানির দাম কমবে এবং এরপর ইয়েনের অতিরিক্ত মূল্যপতন পরিস্থিতি আর থাকবে না বলে মুদ্রাস্ফীতি কমাতেও তা সাহায্য করবে এবং এর ফলে জাপান ও ইয়েন একটি ইতিবাচক চক্রে প্রবেশ করতে পারবে। দুর্বল ইয়েন এবং জাপানের সরকারি বন্ডের ক্রমবর্ধমান সুদের হার মার্কিন অর্থনীতির উপর কী প্রভাব ফেলছে সে বিষয়ে এনএইচকে তাকে প্রশ্ন করেছিল। তিনি বলেন, জেজিবি নামে পরিচিত এই বন্ডগুলো সুদের হারের জন্য একটি বৈশ্বিক ভিত্তি হিসেবে কাজ করে আসছে। বেসেন্ট বলেন, সেই ভিত্তি হারিয়ে যাচ্ছে এমন কোনো ধারণা বাজারের জন্য সহায়ক হবে না এবং বাজারে তা বিশৃঙ্খলা এনে দেবে। আমি জানি যে অর্থ মন্ত্রণালয়, ব্যাংক অব জাপান এবং মার্কিন অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে সম্পূর্ণ একমত যে জেজিবি বন্ড

ব্যাংকগুলো হচ্ছে খুবই নিরাপদ ও নির্ভরযোগ্য সম্পদ। ব্যাংক অব জাপানের পরবর্তী বৈঠকে সুদের হার বাড়ানো উচিত হবে কিনা সেই প্রশ্ন এনএচকে বেসেন্টকে করেছিল। এ বিষয়ে তিনি কোনোরকম মন্তব্য না করলেও বিওজের গভর্নর উয়েদা কাজুও জাপানের অর্থনীতির জন্য যা সবচেয়ে ভালো তাই করবেন বলে উল্লেখ করেছেন। স্থায়ী বসবাস সংক্রান্ত নির্দেশিকার খসড়া সংশোধন জাপান সরকার প্রকাশ করেছে, যার আওতায় জাপানি পরিবারের গড় আয়ের তুলনায় বেশি আয় আবেদনকারীদের জন্য আবেদনকারীদের বজায় রাখতে হবে। সুনির্দিষ্ট বাছাই শর্তাবলীর উল্লেখ নির্দেশিকায় করা হয়। বিদেশি নাগরিকদের স্থায়ী বসবাসের অনুমতিপত্র প্রদানের বিষয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে এই খসড়া সংশোধনের লক্ষ্য। পরিকল্পিত শর্তাবলীর মধ্যে আবেদনকারীদের পারিবারিক বার্ষিক আয়ের পরিমাণ জাপানি পরিবারবর্গের গড় আয় ধারাবাহিকভাবে অতিক্রম করছে কিনা তা অন্তর্ভুক্ত রয়েছে। তাদের প্রত্যাশিত পেনশন সুবিধাও বিবেচনা করা হবে। আবেদনকারীদের একই সাথে জাপানি ভাষায় দক্ষতা এবং জাপানি ব্যবস্থা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানও প্রদর্শন করতে হবে। জনগণের মতামত প্রত্যাশা করা সহ সংশোধন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা সরকার করছে। সরকারের লক্ষ্য হল চলতি বছরের এপ্রিল মাস থেকে জমা পড়া আবেদনগুলোর ক্ষেত্রে আয়ের শর্তটি প্রয়োগ করা। অন্যান্য শর্তাবলী 2027 সালের এপ্রিল মাস থেকে কার্যকর হবে। জাপান সরকার 2027 সালের এপ্রিল মাস থেকে দুই বছরের জন্য খাদ্যপণ্যের উপর ভোগ্যপণ্য করের পরিমাণ কমিয়ে 1% করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে এই করের হার হচ্ছে 8%। সরকার বুধবার মন্ত্রিসভার বিশেষ এক অতিরিক্ত বৈঠকে এই নীতি অনুমোদন করেছে। এই পরিকল্পনার আওতায় দুবছরের জন্য খাদ্যদ্রব্যের উপর কর কমিয়ে 1% করা হবে। এর পাশাপাশি নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য এই কর কার্যত শূন্য করার সুবিধা প্রদান করা হবে। নীতিমালায় বলা হয়েছে যে প্রয়োজনীয় তহবিল নিশ্চিত করতে সরকার ভর্তুকি ও বিশেষ কর ছাড়ের মতো সকল ব্যয় ও রাজস্ব উৎসের পাশাপাশি কর বহির্ভূত আয়ও পর্যালোচনা করবে। ঘাটতি পূরণকারী বন্ডের উপর সরকার নির্ভর করবে না। 2027 অর্থ বছরের বাজেট প্রণয়ন প্রক্রিয়ার সময় এই পরিকল্পনা চূড়ান্ত করার লক্ষ্য সরকার নির্ধারণ করেছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপান সরকার গত সপ্তাহে কুমামোতোয় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত সম্প্রদায়গুলোর জরুরি চাহিদা মেটাতে তাদের আপৎকালীন তহবিল থেকে ২৪ বিলিয়ন ইয়েনেরও বেশি অর্থ ব্যবহারের অনুমোদন দিয়েছে। মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে সংরক্ষিত তহবিল থেকে প্রায় ১৫৩ মিলিয়ন ডলার ব্যয়ের অনুমোদন দেয়া হয়। দুর্যোগ কবলিত এলাকাগুলোতে দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে প্রায় ১৫.২ মিলিয়ন ডলার অর্থাৎ মোট বরাদ্দের ১% ব্যবহারের পরিকল্পনা সরকার করছে। এই ত্রাণ সামগ্রীর মধ্যে থাকবে পানীয় জল, খাদ্য ও বহনযোগ্য এয়ার কুলার এবং বিভিন্ন স্থানীয় সরকারের সুনির্দিষ্ট অনুরোধের অপেক্ষা না করেই এগুলো সংগ্রহ ও সরবরাহ করা হবে। বাস্তুচ্যুতদের জন্য অস্থায়ী আবাসন প্রস্তুত করতে স্থানীয় সরকারগুলোকে সাহায্য করার লক্ষ্যে প্রায় ৭.৬ মিলিয়ন ডলার ব্যবহার করা হবে এবং বাকি প্রায় ১৩০ মিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট পুনরুদ্ধারে ব্যয় করা হবে। ভূমিকম্পের পর থেকে কিউশু এক্সপ্রেসওয়ের কিছু অংশ বন্ধ রয়েছে। জাপানের ২০২৬ সালের প্রতিরক্ষা শ্বেতপত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ড্রোন সম্পর্কিত নতুন যুদ্ধ পদ্ধতি মোকাবেলায় সক্ষমতা অর্জনের জন্য প্রতিরক্ষা উৎপাদন ও প্রযুক্তিভিত্তিক শক্তিশালী করার গুরুত্বের উপর জোর দেওয়া হচ্ছে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে বার্ষিক প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। চলতি বছরের শ্বেতপত্রে সর্বশেষ সামরিক প্রযুক্তি নিয়ে একটি নতুন অধ্যায় যুক্ত করা হয়েছে, যার মধ্যে স্বল্পমূল্যের ড্রোনও রয়েছে। ইউক্রেন ও অন্যান্য স্থানের সংঘাতে ক্রমবর্ধমানভাবে যা ব্যবহৃত হচ্ছে। শ্বেতপত্রে বলা হয়েছে যে বেশ কিছু দেশ দীর্ঘ সময় ধরে যুদ্ধ করার সক্ষমতা নিশ্চিত করে নেওয়ার প্রচেষ্টা জোরদার করছে এবং জাতীয় নিরাপত্তায় এআই, সেমিকন্ডাক্টর ও অন্যান্য উন্নত প্রযুক্তি তারা সক্রিয়ভাবে প্রয়োগ করছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে প্রতিরক্ষা শিল্পে আরও বেশি নতুন স্টার্ট আপের প্রবেশ জাপান উৎসাহিত করবে। দলিলে আরও বলা হয় যে প্রাণঘাতী অস্ত্র রপ্তানির অনুমতি প্রদান সরকার নীতিগতভাবে সহজ করে নেওয়ায় বিদেশে প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তর টোকিও কৌশলগতভাবে এগিয়ে নেবে। গুনমা জেলার নুরমাতা শহরে পৌরাণিক প্রাণীর আকৃতির একটি বহনযোগ্য মন্দির নিয়ে একটি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ৩ দিন ধরে চলা বার্ষিক নুরমাতা উৎসবের প্রথম দিন সোমবার সন্ধ্যায় প্রায় ১৫০ জন নারী মন্দিরটি বহন করেন। লম্বা নাকের পৌরাণিক প্রাণী তেঙ্গুর বিশাল আকারের মুখোশের আদলে তৈরি সেই মন্দির কেবল নারীরা বহন করেন। মুখোশের শুধুমাত্র নাকের উচ্চতাই হচ্ছে ৩ মিটার। মহিলারা শোভাযাত্রা নিয়ে নগর কেন্দ্র দিয়ে এগিয়ে যান এবং ঐতিহ্যবাহী সঙ্গীতের সাথে তাল মিলিয়ে স্লোগান দেন। সেই মন্দির বহনকারীরা সুস্বাস্থ্য, শান্তিপূর্ণ পারিবারিক জীবন ও সৌভাগ্যসহ নানা রকম উপকার ভোগ করবেন বলে বিশ্বাস করা হয়।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।